0: আলা চলে নিতে চেয়ে চলে বল জয়েন্ট সামথিং আলে বাগদু আলে বাগদু লকনি আরে যদি যাই বস বস আর রাইড ইন বস পিপল আস কমপ্লেন আই উইন্ডো গোইং টু টু টু এই Yo. Your head bend. That of stems in the 2110. Head bend.
1: God damn, girl, you have another boyfriend.
0: But you're a stresser.
1: Give me the opossum.
0: You're a stresser.
1: I'm
0: a stupid feeling. That song ain't romantic. I'm a stupid feeling, eh?